আজি ফুলি নাই চুকা মুচিয়াং মাই এ আনম হে খোপ মাই হেটিয়াং প্রোগ্রাম হিচু আথিং জিন জিন সি লোভা লেন লাই চান না সাক ইনটি তাক জেত নি নি এ তরো কান রেগুলার হোপ খা আপি কিন রন তেল থাই উলা খা কান তি খোপ মাই আমো নোয়াম আনম দোন নেন কান হান ইন মু আঙা মাতলুয়াং হিয়ান ইন কি কতেল তুয়ান দে উপর আরন তি থুঙা মাতলুয়াং মিশন ভেং ম আজি হোনেন পো থা কান না নোয়া লা প্রোগ্রাম খা আভান লু তাক মনচোয় গাই পো নি সে কতেল দু কালচারেল লামলা মু নম লে পুই তাক নি জাই থিয়াম জাই এন ভান থিয়াম লম তাক ও রন তিয়া নি এ আজি সি এস সাং তে তে পো জায়া আন জাই থিয়াম লম খুব মাই জাই থিয়াম সোম হো পো তিন কান সাং লুই তিমায়াং কান টপ আর্টিস্ট তে হো রেডিও কান আর্টিস্ট কান সাং লুই তে খাং হো তে পো খা আন জায়া কোয়ার তে নে আন জাই থিয়াম তাক তাক নে না কি না লাইফ তে লো হাইলাইট উল লো ngai tha ulama lo la in lo po khan matlong hi kanin mulo mani o min moem tirengo tila min sha em po ka she top silova hakte pa bil kho thlira ron langa ila play le tur kha good boy ngori sai lo omega sangte a par pari pu itan ka hla ne aron ti a ek lom ne mai aron than sakte khan uluk te winin lo ngai thado nya all right this next song I'm going to give you is called Are You Sincere by Elvis Presley